0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামহুল্লাহ মুত্তাফাকুন আলাইহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তাকুন্নং ওগাতেরি নুয়া মিহা দন্নাশে এনাগে মচ্চং আল্লাহু ওগাতেরিবে বডি নুগন্নওয়া হুট
1: কাটিং হ্যান্ডেল।

0: ফাহে খালেগে ফানু হাঁদাং কদ্দেবু মথি দেমি হুন্নবাস ফাহে কালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে রাহমে ফুলুং খালেগে ফানি খা হিনগু খম গাবেস আদি ময়া আকু খম গাবেস নুয়ে
1: أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونَ
0: أَدِي كِينْ هَيَّ أي شاعر كي أورم بُنَنِي هَيَّ أي شاعر مروي ديوما تِمَمْ مِنْ بَلَبَلَا تِبَمْوِي

0: জান্নাতুল মাওয়াবে এই মুমিন থাকুমগে ফুরানা থাকুগে মারো কাজে সিদরাতুল মুনতাহা ফরওয়ালি ফরিহাম কামিং আইস ফরওয়ালি হিন্দুগে
1: মা যাগাল বসর ওয়া মা তাগা
0: একলেগ ফানুগে লোফুলু একি ফারায় ফারা তাকনুদে আদি দেখি বড়া গতমা খান্ড আলুবা ফাওয়া তং ফহনালা বেস নুমে দেমে
1: লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা
0: হামা কাশওয়ারুম একলেগ ফানুগে বেরি রাসকলাঙ্গে কুলদুম বন্ধকমগে বড়তি হেকিত একলেগ ফানু দেখি বড়া গিন খং কাশওয়ারে
1: أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّى
0: فَهَ لَاتْ آي عُزَّى آمِدُ تِيَبَى مِيهُمْ وِسْنَى بَلِي مُهِجِ
1: وَمَنَاتَ الثَّالِثَةَ الْأُخْرَى
0: عَدِي مَنَاتُ اِوَ كِيُنُ عَنِدْ تِمْوَنَ بُدَى مِدُ وِسْمِهِ
1: أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنْفَى
0: তিয়াবা মিহুন্না ফিরহেন দারিন লিবিফা একলাঙ্গিয়ং আংহেন দারিম মানি হেয়ে

0: ফাহে তিমন রসকলাঙ্গে হন্দাং কুরুমুং একি বাবে ফুরগসদি আদি দুনিয়েগে দিরুণু নুং কামে নে দে মিহা ফাহে এ মিহায়া খালেগ ফানু বাকে বড়া গনবাসে
1: ذلك مبلغهم من العلم

আদি উডুতা খাই বিমগা ওয়াহা ইচ্ছেম মিলকুগে মণি আল্লাহ হাসে এই নুবায় আমল খুড়া মিহুন্নাং এওরেং খুড়া নুবায় আমল জজা দেবুমসে আদি হে আমল খুড়া মিহুন্না হে জজা দেবুমসে।

0: আদি হামাকাশরং রাহিম গে তেরেয়ম মানিফদেং এড়ে হিন্দু এইম ফিরহেং আংহেন দেবাবেং হে দেবী বেশ একলাঙ্গে আদি হামাকাশরং মারুম ফাহু আলুন দিরুবুম বানী বেশ একলাঙ্গে আসে আদি হামাকাশরং মুসাদি কুরবণী বেশ আদি ফকীর কুরবণী বেশ একলাঙ্গে আদি হামাকাশরং একলাঙ্গে আশ্রায় কিউনু থরি গে বেরি রসলাঙ্গে
1: وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَى
0: আদি হামাকাশরং কুরিগে আদ বাগা মিহুং হালাকু কুরব্বা নেতি কুরবি বেশ একলাঙ্গে
1: وثمود فما أبقى
0: আদি সামুদ বাগা মিহুংগে একাকুয়েস নুবাহাট্টাওয়া হালাকু কুরব্বী

0: আদি থিমান রসকলাঙ্গে আমরফুড়ু এই ইং আমরফুড়ে খামগা মেনুই নুয়ে লোলুগে এসফিয়া জাহালুম ফাদাইনে
1: وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُدَّكِرٍ
0: হামাকাশওয়ানু তিমান রাসকালাঙ্গে তিয়াবা মিহুন্না ইফফাদা বেগেমবা মিহুম হালাকু কুরবিমে ফাহে হান্দমাকুরা মিহকু বেহিয়ে
1: وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ
0: আদি এওরেন কুলা কোম্মে কামে ফাইফুতাউগাবে
1: وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
0: আদি কুদি বড় এমহা কান্ত আল্লাহুল মাহফুযু গালিওয়াফাবে
1: ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহর
0: হামাকাশওয়ারুম তাকওয়া বেরিম বানি স্বর্গে তকাই বাওয়ে বাওয়তকে কোরতকে নিয়ামতকে
1: في مقعد صدق عند مليك مقتدر
0: هين هم جه وفاور كم گدانگه کولدم وانت رس وانت رس کلاگه حضرتگه
1: بسم الله الرحمن الرحيم
0: رحمان وانت رحيم وانت الله گه اسم فلم فشاگنمه
1: الرحمن
0: رحمان وانت رسكلانگه
1: علم القرآن
0: اکلانگه قرآن اگننا دوی
1: خلق الانسان
0: اکلانگه انسانا هدوی

0: সাজদা করে।
1: وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ
0: আদি একলাগে উড় উফুল্লেবি আদি মিজান ইনসাফ গে থিলা ফেল্লেবি
1: أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ
0: মিনে কিরুম গাতিয়া বামি হুম আনিয়াভির নু মটকে
1: وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
0: عَدْل إِنصَافُ گے متن تھے بامی ہوں مینے کرم ہم کراش ادی مینے کرم گا تھے بامی ہوں گل نو کراش
1: وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
0: ادی خلق تکن نٹکا

ইসলামি ফিকহুগে মিহফতাগে প্রোগ্রাম গামি বালালি নাজিস্তা কেচ্চা মেগতুং নাজিস্তা কেচ্চা কি কোবাকং নাজিস্তা কেতি বেহিগেম ওয়া বাতা আদি নাজিস্তা কেতিন তোহির ওয়ানে গত্তহুগে মাউলুমাত লিবিগে হিংগাচ্চে ইসলামি ফিকহুগে মিহফতাগে প্রোগ্রামুং নাজিস্তা কেচ্চা মেদু তিবেফুরুং গিহিতুকা ওফেদফা ওয়া সুয়ালতকা জবাব লিবিগেন দিয়াকামা উম্মীদ করামুং মিহফতাগে প্রোগ্রাম নিম্মালাফা আরগুন ওয়াকি বেলানা মিহফতাগে প্রোগ্রাম কা মাউলুমাত তেভি ডক্টর আহমদ জিয়াদ বাগির আদি আল উস্তাদ আহমদ ফাহমী দিদি প্রোগ্রাম উফাদামি হুশেলি আলগন ফাতিমা সুহানা এম মেহাই হুনতেরনা ওয়ারাব্বাজ জেরি দুহাকং এদিন ওয়াসসালামু আলাইকুম

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صلِّ وسلِّم وبارِك عليه وعلى آله وأصحابه وأتباعه وعلى كل من اهتدى بهديه واستنَّ بسُنَّته إلى يوم الدين. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فقد قال الله تبارك وتعالى في كتابه العزيز: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. إمها ريبتي ثنايا حمد لبي ودقم وني قد كيرتي وانتمان الله سبحانه وتعالى على من كلانك حمد كرم على من فاف فسي ومشا كنك مغهيتر كما وايقن دني إكلانك حضرتم adi alam men wakil qurani mes kalangya mang allah menui haggu egen alukam evve hen ilaha kunwa kamangalu hekiwam adi muhammad ge fani kalangge rasula kamangalu hekiwam allah subhanahu wa taala ekeleg fanasha ekeleg fanu ge alu ashabun salawata salama baraka lavande amin adi qiyamat dandeng heyogotuga ebe keluna taba viha bayaku من صلوات سلام باركاتك شامل كروان دي آمين مسلم أخنى مان الله تقوى وريومتي إمة كنشا أهرنج أمل نفس نصيحة تريو وصية كرم مان الله وحي كروا فاوا بسفلوك مانا قاوي أدي تباميهن فيري رسكلان حضرة فافا فسون لبغة مشا ودتكا بمفد تنوسكن رسوروك تباميهن أوسفق الناشا ایسوارو کے تیار کرو وفا ونی تقوی ویری نشے مسلم اخنے اسلام دینو کے ہدایتو کے نعمت کی اسلام دینو کے ہدایتو کے نعمت کی انسان ان مانگ اللہ درم کرو وی ام متوری نعمے احرمین کے راجے کے رئیتو قرون کفہو قرونے اسلام دینو کے ہدایتو کے فیتل ثابت کو گنتی بیتا نو ستے کا ہر وگن دیئی منو قرونو کے تیرے گا ابیوانت کما ابیوانت کما منیوان کما ایکو راج دیمیو تی اسلام دینو کے متیور ہدایتو کے سبب کوریانگو تنو گویس دیوہین نن ابیوانت بائی کے گتو کے دیمی تی بیوینی اسلام دینو کے اساس تو کے ہفاٹا گن کما آمے دو شکن نے مسلم مخنے اسلام دین کی انسانیت مائن اللہ درم کروی رحمتو کے دین دنیا آخرت کے فلاحا کامیاب کے دین اللہ سبحانہ وتعالی اکلانگے علتکن بولا با کیا منگا تمہیں اکلانگے روحی وڈگن با روحی وڈگن نوا دین مانگ اللہ وحیق روا فاوے اليوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی ورضیت لکم الاسلام دینا مانے میدو تیبا میہن کے دین تبہ میہن تیمنرس کلانگے فرہم کو دے وافیم ادی تیمنرس کلانگے نعمت تبہ میہن گ مچ تیمنرس کلانگے فرہم کو دے وافیم ادی اسلام دین تبہ میہن دین کم گ تیمنرس کلانگے روحی وڈ گن فیم ادی ویسے کلانگے وحی کر وافاوے ان الدین عند اللہ الاسلام معنی ہم کشورن اللہ کے حضرت گا دین کی اسلام دین مسلم مخنے اسلام دین کی حق دین کم گا ومون امہا میستکن دین ونما اسلام دین ونی گوالا وف ادی اسلام دین نون اہن دین قبول کو فی میہا گے کی بین اللہ سبحانہ و تعالی ایک میں قبول نکر وانے کم ونی انگا وف ایک لانگے وحی کر وف آوے ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين معني دينك گتگا اسلام دين نون دينن ادي ميها دناش
ফহে এমিহাগে কিবাং একং কবুলেন নুকুরবা হুটে আদি আখিরাতু গেনা ওয়াহুশি গেল্লে নিবেগেম ওয়া মিহুংগে তেরে ইন্নে মুসলিম আখুনে মুজতামাইগা ইসলাম দ্বীন দেমি অন্নানি আল্লাহু একওয়ান্তকামুগে মচ্চা তারবিয়াতু দিগেনাম হে ও কঙ্কমং আমর কোন নুবা কঙ্কন নহি কুরমুগে ইজতিমাই রুকুন দাম হাটাগেন মিদিনকি একক অনেকক ইহতিরাম কো মিস্তকুঙ্গে আবুরা কারামাতা ফুরানিয়া মুদারাকাতের কুরমক গোয়ালা দিন ইসলামী মুজতামাউন রমজ কদ্দেনি মুসলিমুঙ্গে উলুমা আখলাক মি হাগিগে কাশোর কদ্দেবা লোবেতি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাওয়ে انما بعثت لاتمم مكارم الاخلاق ماني ام كشورن تمن كليك فانو فنوفني ريوتي اخلاق فرهم كورو متك مسلم مخنه يو كان كمان امر كورما نوبا كان كان نهي كورمو اجتماعي ركن احر منگ تريگ دمي اون نانجه مان الله وحي كورو وفاوي ولتكم منكم امه يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ماني هيو كاموغي مغا غوا ادي هيو كانت تتكا امر كرا ادي نوبا كانت تتنهي كرا بايكو تيبا ميهونغ تيرين واهوش كميب اهورن نكي اورن نكي هما دين نواني ميهون نيو مسلم اخون نيو اسلام دينو كي ماتيري اساس تا راجي غا دائم دمهتو متكا মিজমানুগ কুরেবিদান কঙ্কম বলালুমকি মুহিম মুকামে মিগতুন কওমুগে ইসলাম দীন দেমেটুমগে মকসদ হাসিল ওয়ানে গত কানুনি গতুননা সিয়াসি ফেম বরগিয়া তালিমি নিজাম গে তেরেইননা উমরানি তরক্কিয়া হাদারাত গে তেরেইন কুরেবিদান কন্তত কেবে এগে তেরেগে ইসলামী শরিয়াত গে হুকুম তা কায়েম কুরমা ইসলাম দীন গে আসাস তকা খিলাফ নুয়ানে হিন কানুন তং হেদুমগে হরদনা নিজাম কায়েম কুরুং ইমেনে আদি ইসলামী শরিয়াত গে জিনাই মদনী আইলি আদি মালি হুকুম তকা গত কানুন তং হাদা এগ মচ্চ কদাই নিজাম বট্টং কুরঞ্জে দিভরাজ্যে গে ইসলাম দীন মিহাতন বেস দেমি ওতি মাং আল্লাহু গে ফযল ওয়ান তকম ফাও দিভি দাওলাতুন একম দিম মুহিম মুকম গে সাবাবুন্না দুস্তুরি গতুন না কানুনি গতুন দীন হিমায় কুরেফা ওতুমগে সাবাবুন না দিভিংগে মেদুগে ইসলাম দীনং ওই মাতিবেরি লোয় বেগে বড়কামু মিয়ংকামু মিকংকাম মিকংকাং ইতুরং হরদনা কুরং জে মিগে ইতুর ইসলামী উসুল তে নেগেটুমা ইন্তিখাবি ম্যানিফেস্টো তোগে ইসলামী শরিয়াতুগে মকসদ তা হিমায় কুরেবেনে ফদ কংকং হিমানং জে হম এহম ইসলামী আকীদা হিমায় কুরবেনে গোত তালিমি মনহজ ফরমা কুরমা মুকর্রর তং হাদা এগ মচ্চ দরিন তরবিয়ত কুরঞ্জে মিগে তোর কুরআনা বেহে মরকজ তকা ইসলামী তালিম দে মুআসসা তকা ইসলামী ইউনিভার্সিটি তকা কলেজ তক কায়েম কুরমা ইসলামী ইলমি প্রোগ্রাম তকা হাফিজুম বিনা কুরমা ইমামুম বিনা কুরমা ইসলামী মুজতামা বেনুম ওয়াকি দায়রা তকম মিহুম বিনা কুরুমগে মশরুত ইতুর কুরঞ্জে হদ্দাওয়া বড় কুরে বেলাস কালাক আলমেন্নি ইসলাম দীনুগে ফাতিল সাবিত গগেন্তি বি খুলগ হেও হেও কান্ত তক আমর কো নুবা কান্ত তন নহি কুরা হেও লফা সালিহ বাইক কুম গাল আওয়ান দে আমিন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু কওলি হাযা واستغفر الله العظيم الجليل لي ولكم ولجميع المؤمنين والمسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই নামাজকে সবং আলগমেন্ন উখরাবি হায়াং হাসিল কুরমা হিবর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল কুরমা বেস হিবর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবনি ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কেতরিকমন্তি বামিহু ওয়াগং এদেশ

0: আদি ওয়াজিব কামিক গে দারজে বেসে খাং আমা দিউং এই কাশি গে ওয়া কামে ফিগুয়েল মরি বিদাল ওয়া নিমালা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহু ওয়াজিব এ কামিক কগ্গে নোনি ইয়া ওয়াজিব ফুরিহমা নুকুরবে কান্ত কুরুম ওয়াজিব ওয়ান এহম ইউসুল বালা ইরুগা মি শারুই ক্যাভেনিত রাজিসি নুকুরা কামা বানি নামা এ ক্যাভেনি তাকুগে সাবুং রক্কাতে কুরঞ্জে মাসলাহাত গেল্লিগেন দানে আদি মুড়ি নিজাম ওলম বোলমে ক্যাভেনি কুরি মিহেন নুমিহেন নেঙ্গি আদি ক্যাভেনিগে ব্যাভেরি বা ফরাত তাকুগে হগ্গুত গেল্লি আদি দারিং লিবিজকম বানি নামে এ দারিং হগ্গুত গেল্লি ব্যাবর ফসাদ তং এক তেরেং উফেদিগেন দানে ক্যাভেনি রেজিস্ট্রি নুকুরাকম বানি নামে দেন ক্যাভেন শারুই হামতকব্বালারুগা ক্যাভেনি রেজিস্ট্রি কুরুমকি এই মিদেন্নেবি হামেন ওয়েকাম এক্কাম বিএস ক্যাভেনিগে রুকুন্তং হাম বিজ্জকাম বানিনম শারুই গতুং ক্যাভেনি সাহাবু মট্টাকা বেনুমবা রুকুন্ত ফুরিহম কফিকাম বানিনম এ ক্যাভেনি সাহাবা নিলমরিং রুকুন্তং আসাসি কাঙ্কাম গতুগা মিসালক ক্যাভেনি কুরা দেমিহ কুরুমা ক্যাভেনি আংহি কুজ্জাগে ওয়ালিবেরিয়াগে ইজুন ওতুমা হেকিবেরিন তিমুং ফদ কাঙ্কাং ফুরিহম বেগিং আদি দেফরাতুগে রুহুং একমুগ ওবেগিং কোরবে ক্যাভেন বেজ্জা ক্যাভেন সাহাবান হেনমেস রাজস্রি কুরুমাকি এই অর্গন কবুল কুরা গতুগা আদি আমদুম মি জামানুগা কমেহেন লাজিম কম
1: আদে হেমে টিকটক গে তো মে আডো সন্তি বেফলো মে সওয়াল ফনে বেফলো হাম হুনমান কো মে কুরানি অনকাস টিকটক সওয়াল আলম কুরে গিনদান মে আলুগান্ডা ইফাবা অন্ননি ইমামা আল্লাহু আকবার কিয়া কিম রা ফাল ওয়াই বি মে আন মামম হরকে কুরান জেহেনি মিতে দিত শেখ
2: ইমাম মিহাগে তকবীরগে আডো নিমুনিমা দে মামমং আনে মি হরকা কুরম ফশম ইঙ্গে তো ইমামায়া এবরদ্দি নোত ইমামায়া বরে কুরিং গোসিকম গবনিনমা এগা এবহরি মি শরুই গতং একং আলগুন মেন্না মানাইফা আমি এমএ ফুরতম সওয়ালগে শে আলী জাহির একম ইশারা করেবি এ দেন বাকি রা ফালুমে নোমে গে ওয়াহকে হেং ফিগু ফিতওগা লিফে নাদে একম কলগন্ডা হিমা গতম ফাহরগো বেদান বেফুলক বুনেদা দেন আল্লাহ আকবার কিয়ার এমএ ফহুং কিয়া আডকি এমএ ফহুং আন আডকি এই রাগে আডুকম ভীমা রা ফালুভীমা দেন হরকা কুরাশে এই কিয়া দেবি ফাওয়া গুইকন্নেগে এনমস মিগা আসলকি ইমাম মিহা তকবীর কিয়া নিমুনিমা দেন হিসাব ফেশগেন আলগনমেন দেন রুকুনা হামিয়ে দিউমটকা ইমাম মিহে এবরে লাসকং আলগনমেনগে হরকা হুননমানি ইমাম মিহে এবরকনুং আদিমাম মিহে এবরে কুরিয়াকুননে নো
1: এম ইতর সওয়াল তিবে ফুন কমা বেহতুম মাম মি মি সওয়াল আবে কতুম সিতর সওয়াল বেন বেজ আলমেন মি মেসেজ কল দেবেন আদি তিবে ফুন তিন তিন হাতে সুমেন হাই সুমেন হাই কা গুলা দেবেন আলমেন মি হার মি বেফকা গুলা মি হেরি হাবিবা আসসালামু আলাইকুম হাবিবা হাবিবা
3: ওয়া
1: কিনে হাল হওয়াল
3: আলহামদুলিল্লাহ
1: না
3: খুব ভালো
1: আর আন্তে আড়ু মড়কো ওলেনে আলমেন ডাক্তার আবা সাস্ত লা ইলাহা ইল্লাল্লাহ হাম
0: আমি গোস কামিং এ কলে বিগিম বাহেন হিয়েন নুয়ে তো এ আনেং হেম বীরবরি কামেন নুয়ে তো রক্কা তেরি কামে মি ইহসাস নুয়ান্যা এগা নে দেন আনে হাদিস তকম আলগম মেন নেঙ্গে নি হুয়া ফেনে ফেনে জামল কুরম বিগুয়ে রঙ্গল হুয়া ফেনে ফেনে জমানে কে মিয়া বেনুম বা কাল কামে নতে হিং হামে জেহে কামে নো তো ফাভের কামে একাহাল হুয়া ফেনে ফেনে জিয়া এনা আয়া ইখলাস তের নতে এনা গেম গ্যাম মিহুং কারিগা এ ওয়াহক তো দেখকং এই মাসসালে নো দেন এ নমস মি বিরুয়ারি কাহাল কামে এ দেন আলগনকা হাবড কানে মিসাকা ভেটিং উলে নি তো উদুহেম নতো বিরুয়ারি একামগা নতো নরক্কা তেরি কামে নতো আমি কম্বুডুয়া কাহাল কামে এ হুয়া ফেনে উলে কামে বানি নমা এফাদ হালত তকুগা আমল কুরম বিগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ফিলকমেন্নেতি হাঁদুমকগেন হুরে আল্লাহ সুবহান ও তালায় জিকুর কুরা গতুগা নামাদ অর্গুলমেন কায়েম কুরা কামাভানামা রেয়া দুয়ালুগে সাতারা রাকুয়াতুগা অর্গুলমেন তিরিস হাতর ফাহার অর্গুলমেনগে নিকুরি আল্লাহ সুবহান ও তালায় টাকা তিরি কল্লা কামাভানামা অর্গুলমেন না অর্গুলমেন কুরিমতিগা দিমাবা মুং আন্না ফাহিশ আমল টাকা মুংকারায় তাকুং দুরহিরুমগে বার অর্গুলমেন না লিবিগেন দান ফসওগুতুগে নামাদা আদি শুননে নামাদা ফরওয়াতেরিওয়া মিহা কুঙ্গতকুন্তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরে দিগতমান এনায় মগুফহিবেগেন দান এহকামুং আল্লাহুগে হন্দুমকুরা হালুগা আরগুনমেন ফরুল নামাতাকা আদি শুননে নামাতা আদা কুরমান আওয়াসওয়ে গন্নমবি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।